0: নমস্কার শ্রোতা বন্ধুদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সংকলনে বিশেষ অনুষ্ঠান আপন গান। আপন গানের পাঠ এবং রবীন্দ্রনাথের গানের সংকলনে পাঠ করছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং গানে আছেন শ্রীকান্ত আচার্য। সূত্র রচনা, সংকলন, বিন্যাস এবং পরিচালনায় সুভাষ চৌধুরী। তাহলে শুনুন আপন গান এর নির্বাচিত অংশ।
1: রবীন্দ্রনাথই ছিলেন তার গানের শ্রেষ্ঠ রূপকার, যার খুব সামান্য প্রামাণ্য নিদর্শন ধরা আছে উত্তরকালের কাছে। তাঁর গাওয়া সেই সব গানগুলি যখন অন্যের কণ্ঠে শুনি, তখনই গীতকার, সুরকার, রূপকার রবীন্দ্রনাথের অনন্যতা সহজেই স্পষ্ট হয়ে ওঠে। বেদনা সঞ্জাত সেই সব গানের সংবেদনশীল অনাস্বাদিত আবেদন মনে করিয়ে দেয় তিনি নিজের কাছে নিজের গানের সুরে বাঁধা। গায়ক রবীন্দ্রনাথ স্রষ্টা রবীন্দ্রনাথের চেয়ে খাটো ছিলেন না কোনো অংশে। তাঁর গলায় ছিল একলা মানুষের কণ্ঠে হাজার পাখির গান। তাঁর গানে কোথাও কোনো ফাঁক ছিল না। নিজেই তিনি বলেছেন, আমি বাণীর সাথে বাণী, আমি গানের সাথে গান, আমি প্রাণের সাথে প্রাণ। অবনীন্দ্রনাথ তাঁর প্রিয় রবি কাকার বিষয়ে তাই তো বলেছেন, তাঁর গানই তাঁর আসল জীবনী। রবীন্দ্রনাথের গান কত না অনুষঙ্গে ছড়িয়ে আছে অবনীন্দ্র স্মৃতিতে, আর জড়িয়ে আছে সেই সব মানুষের লেখায় যারা সাক্ষী ছিলেন দুর্লভ সেই সৃষ্টি মুহূর্তগুলি। একটুখানি প্রত্যাশা জানিয়েছিলেন রবীন্দ্রনাথ উত্তরকালের কাছে, হয়েছে শেষ তবুও বাকি, কিছু তো গান গিয়েছি রাখি, সেটুকু নিয়ে গুনগুনিয়ে সুরের খেলা খেলো। এই সংকলনে ধরা রইল রবীন্দ্রনাথ রচিত অজস্র গানের ভেতর থেকে তুলে আনা অনুপম গানের একটি গুচ্ছ, সৃজন বেদনা আর স্বকণ্ঠে গান গাইবার উজ্জ্বল অনুষঙ্গে। শিলাইদহ থেকে 20 সেপ্টেম্বর 1895 রবীন্দ্রনাথ ইন্দিরা দেবীকে লিখছেন, আজ সেই ঝড়ের ভাবটা থেমে গিয়ে সকালে অল্প অল্প রোদ্দুর ওঠবার চেষ্টা করছে, কিন্তু এখনো সম্পূর্ণ কৃতকার্য হতে পারেনি। মেঘ আকাশময় ছড়ানো, পূবে হাওয়া খুব বেগে বইছে, ওপারে বিকশিত কাশবন আগুনের শিখার মতো ক্রমাগত কাঁপছে, এখান থেকে দূরের পদ্মার গর্জন শোনা যাচ্ছে, কাল পরশু দুদিন ঠিক আমার সেই নতুন গানের মতো দৃশ্যটা হয়েছিল, ঝরো ঝরো বরষে বাড়ি ধারা, ফিরে বায়ু হাহাস্বরে, জনহীন অসীম প্রান্তরে, অধীরা পদ্মা তরঙ্গ আকুলা, নিবিড় নীরদ গগনে, ইত্যাদি। তার মধ্যে এই হতভাগ্য গৃহহারা ব্যক্তিটি স্টিমারের ছাতের উপরে আপাদমস্তক ভিজে একেবারে কাদা হয়ে গিয়েছিল, গায়ে সেই আমার মস্ত রেশমের আলখাল্লা পরা ছিল, সেটা ঝোড়ো বাতাসে চতুর্দিকে অত্যন্ত হাস্যকরভাবে উড়ে বেড়াতে লাগলো, চোখের চশমা জল লেগে ঝাপসা হয়ে এলো, হাতে যে বই ছিল তার মলাটটা আমার করকমলে অবিরল রঙিন অশ্রুপাত করতে লাগলো। আমি কাল পরশু প্রায় মাঝে মাঝে সেই গানটা গাচ্ছিল, গাওয়ার দরুন বৃষ্টির ঝরঝড়, বাতাসের হাহাকার, গোড়াই নদীর তরঙ্গধ্বনি একটা নতুন জীবন পেয়ে উঠতে লাগল, চারিদিকে তাদের একটা ভাষা পরিস্ফুট হয়ে উঠল এবং আমিও এই ঝড় বৃষ্টি বাদলের সুবিশাল গীতিনাট্যের একজন প্রধান অভিনেতার মধ্যে দাঁড়িয়ে গেল। গান প্রভৃতি কতগুলি জিনিস আছে যা মানুষকে এই কথা বলে যে তোমরা জগতের সকল জিনিসকে যতই পরিষ্কার বুদ্ধিগম্য করতে চেষ্টা করো না কেন, এর আসল জিনিসটাই অনির্বচনীয় এবং তারই সঙ্গে আমাদের মর্মের মর্মান্তিক যোগ, তারই জন্যে

রবীন্দ্রনাথের 70 বর্ষপূর্তিতে প্রকাশিত জয়ন্তী উৎসর্গ সংকলনে ডাক্তার দ্বিজেন্দ্রনাথ মৈত্রের স্মৃতিচারণে তিনি এঁকেছেন গায়ক রবীন্দ্রনাথের এক অপূর্ব ছবি। তিনি

বলেছেন, আমরা একসঙ্গে আমেরিকা যাচ্ছি, নভেম্বর মাস, কবিও আমি এক ক্যাবিনে। জীবনে তার সংসর্গ লাভের এই এক মহাসুযোগ ঘটল। তখন ইংরাজি গীতাঞ্জলি প্রকাশিত হয়নি, কবি ইউরোপ ও আমেরিকায় একরকম অজ্ঞাত বললেও হয়। যাত্রীদের মধ্যে তেমন কেউ ছিলেন না, কারোরই সঙ্গে আলাপ তেমন জমেও নি। আমারই এক সৌভাগ্য হয়েছিল তাঁর হৃদয় মনের উচ্ছমুখ হতে উচ্ছ্বসিত বাক্যের অমৃত ধারায় আত্মার ও মনের নিত্য স্নান। কবির কনভারসেশন বা আলাপের রস ও জ্ঞান প্রাচুর্য অতুলনীয়, তা সকলেই জানেন। ইচ্ছা হয় সর্বদা কোনো ডিকটাফোন জাতীয় যন্ত্রে তা যদি কেউ ধরে রাখে, সে এক অপূর্ব সাহিত্য সৃষ্টি হয়। যাক, যে কথা বলতে যাচ্ছিল, রাত্রি তখন অনেক, ভোরের কাছাকাছি 3:45। অশান্ত মহাসাগরের দোলানির চোটে ঘুম ভেঙে গেল। চেয়ে দেখি ঘরের অপর দিকে পোর্টহোল বা গোল জানলার দিকে সমুদ্রের ধারে কৌচের উপর বসে কবি গুনগুন করে গাইছেন। যে দৃশ্য দেখলাম জীবনে তা চিরস্মরণীয়। তাঁর সে অনিন্দ্য সুন্দর মুখের উপর জানলা থেকে আলোর আভা এসে পড়েছে। তিনি উপাসনার আসনে আসীন, গাইছেন, এই তো তোমার প্রেম ওগো হৃদয় হরণ। গান শেষ হলে কতক্ষণ রইলেন স্তব্ধ নীরব।

রবীন্দ্রনাথের মৃত্যুর দু বছর আগে 1939 সালে রচিত একটি গানের স্মৃতি ধরা আছে সেই সময়ের ছাত্রী রমা চক্রবর্তীর স্মৃতিচারণে। ভোরের আলো ফুটে উঠছে, আমরা উঠব উঠব করছি, এমন সময় গুরুদেবের সেবক বনমালী এসে ডাক দিল, খুকু। উঠে দরজা খুলে দিতেই বনমালী বলে উঠল, খুকু দিদিমণি শিগগির চলো, বাবা মশাই সেই কোন রাত থেকে গান নিয়ে বসে আছেন, তোমায় শিগগির করে যেতে বলেছেন। খুকুর সঙ্গে আমিও তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম, উত্তরায়ণের পথে দুজনের দ্রুত পায়ে এগিয়ে চললাম। গুরুদেব তখন উদীচিতে ছিলেন, নিচের ঘরে তাঁর বেতের চেয়ারটিতে তিনি বসেছিলেন, পাশে একটা মোড়া রাখা, বোঝাই গেল খুকুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। গুরুদেব শশব্যসে বলে উঠলেন, সেই ভোর রাত থেকে গানটা নিয়ে বসে আছি, নে গানটা শিখে নে। সেদিনকার গানটি ছিল, যদি হায় জীবন পূরণ নাই হলো মম তব অকৃপণ করে। তিনি গাইলেন প্রথম লাইনটি, আমরা প্রথমে মৃদু স্বরে সুর তুলে নিয়ে স্বাভাবিকভাবে গাইলে পরের অংশ শেখালেন, অনেকবার গাইয়ে নিয়ে গান শেষ করলেন। গানের লাইন, পলাতকা পরশখানি দিয়ে যায় পিয়াসি লয় তাহা ভাগ্যমানি, বারে বারে গাইলেন দিয়ে যায়। এরপরে ছোট কাজটুকু আছে তা যেন তার বড় আপন, বড় প্রিয়। তখন তার কণ্ঠস্বর ক্ষীণ, কেঁপে যায়, ভেঙেও গিয়েছিল মাঝে মাঝে, তবু প্রাণের স্পর্শে তা অমূল্য।

শান্তিনিকেতনের প্রথম যুগের ছাত্র তারকনাথ লাহিড়ীর সৌজন্যে আমরা পেয়ে যাই গায়ক রবীন্দ্রনাথের এক অপরূপ ছবি। সেটা ১৯২১ সাল হবে, বর্ষামঙ্গল হবে কলকাতায়। প্রথম দিন জোড়াসাঁকোতে গুরুদেব তাঁর উদাত্ত কণ্ঠে আবৃত্তি করলেন। অনুষ্ঠানের একটি গান যখন সবে শেষ হয়েছে, শ্রোতাদের মধ্যে থেকে একজন উঠে দাঁড়ালেন। স্টেজ থেকে প্রেক্ষাগৃহের অস্পষ্ট আলোকে তাঁকে দেখা গিয়েছিল। প্রায় শেষের সারিতে বসেছিলেন। জোর করে তিনি বললেন, আজই সুধীজন সমাগমে আমার ভিক্ষার ঝুলি কি পূর্ণ হবে না? গানের দলে আমরা বসে মনে করলাম, তখন উত্তরবঙ্গে প্লাবন, বোধহয় সেখানকার দুর্গতদের জন্যই তিনি সাহায্য প্রার্থী। গুরুদেব দাঁড়িয়ে উঠে বললেন, আপনার আবেদন জানতে পারলে, সাধ্যাতীত না হলে আমি তা মেটাবার চেষ্টা করব। দর্শক তখন জোর হস্তে বললেন, আমি কবির নিজের কণ্ঠের একটি গান শুনতে চাই। গুরুদেব বললেন, পশ্চিমে গিয়ে আমার কণ্ঠ এবার হারিয়ে এসেছি, তবু আপনার ইচ্ছা পূর্ণ করব। তিনি গাইলেন, ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। স্তম্ভিত সমস্ত শ্রোতা, এই কি হারিয়ে যাওয়া কণ্ঠ?

1894-এর 29শে আগস্ট শিলাইদহ থেকে রবীন্দ্রনাথ ইন্দিরা দেবীকে একটি চিঠিতে লিখছেন, আজ সকালে বসে বসে আমার একটা নতুন গানে সুর দিচ্ছিল। সুরটা যে খুব নতুন তা নয়, একরকম কীর্তনের ধরনের ভৈরবী, কিন্তু তবু ছন্দে ছন্দে গাইতে গাইতে শরীরের সমস্ত রক্তের মধ্যে একটা সঙ্গীতের মাদকতা প্রবেশ করতে থাকে।

গান এবং পাঠ নিয়ে বিশেষ অনুষ্ঠান আপন গান, পাঠ সৌমিত্র চট্টোপাধ্যায় এবং গান শ্রীকান্ত আচার্য। এই সঙ্গেই শেষ করছি আজকের অনুষ্ঠান। উপস্থাপনায় রীতা গুহবিশ্বাস। নমস্কার।